আমি পেলাম আমি কোনো দল কো চাকমা ইত্যাই বেগে এই বিদ্যালয় দে ডাঙ্গো অভি কুমার চাকমা কুসুনিবঙ্গে আর কো দল চাকমা ইত্যাই বেগে বিদ্যালয় গৌরব দন চাকমা রঙা সঙ্গে গাবরি

শুনি ফেলং আমি ডাঙ্গুবিরিটা চাকমাটুন তাই কর দল সঙ্গে শুনি বঙ্গতে ইবে কুশুনি বঙ্গলারে সাকমা মনে আছং ইবে গবে দলের ডাঙ্গুবিরিটা চাকমা।